আজ বৃহস্পতিবার, 19শে ভাদ্র, 1948 শকাব্দ, 10ই সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, 23শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:23 হয়ে 38 সেকেন্ড, সূর্যাস্ত বিকেল 5:43 হয়ে 38

সেকেন্ড আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 21 সেকেন্ড।

0: to Umalur line. The approved multi-tracking projects will enhance connectivity to approximately 2,100 villages having a population of about 52 lakhs. Mr. Vaishnav informed that the government has decided to four-lining or quadrupling of all the seven high-density railway corridors. These routes are Delhi to Howrah, Mumbai to Howrah, Delhi to Mumbai, Delhi to Guwahati, Delhi to Chennai, Howrah to Chennai and Mumbai to Chennai route. These routes cover 11,000 kilometers railway networks and four lining of 2,000 kilometers has been completed. These approved projects for four lining are related to the high density railway networks. Prime Minister Narendra Modi has said that the cabinet decision will ensure faster passenger movement, stronger connectivity and additional freight capacity. In a social media post, Mr. Modi highlighted that the five railway projects worth over 10,000 crore rupees will foster better rail connectivity in South India and also benefit lakhs of people. The Prime Minister also said that the cabinet decision pertaining to three multi-tracking projects worth over 10,500 crore will add additional railway network and improve connectivity across Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Odisha and West Bengal. He added that it will also encourage tourism, especially heritage and wildlife related tourism, and lower logistic costs. Union Minister of Commerce and Industry Piyush Goyal has called on BRICS countries to work together to expand opportunities for women entrepreneurs and women-led enterprises in international trade. The minister also stressed the need for easier access to credit markets and predictable rules of business to leverage growth and opportunities for women-led enterprises. He was addressing the BRICS WBA Women-led Development Conference in New Delhi. Mr. Goyal said, India has focused on empowering women financially, socially and through education skills and an improved quality of life with the objective of making women drivers of the country's growth. International Atomic Energy Agency, IAEA, has referred Iran to UN Security Council for the first time in 20 years, citing Tehran's failure to cooperate with a long-running probe into uranium traces found at undeclared sites. The IAEA's 35-member board approved the resolution by 23 votes to 5 with 8 abstentions. In the U.S. Open, Americans Ben Shelton and 11th seed Francis Tiafoe have set up an All-American men's single semifinal. In the women's single semifinals on Friday, defending champion Aryna Sabalenka will face 3rd seed Jessica Pegula, while 4th seed Coco Gauff will play Alina Rybakina of Kazakhstan. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কৃষি সুপারিশ উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী, 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, জীবনকে একটা সুযোগ বলেছেন ডাক্তার সৌভিক দুবে, 6:45 প্রাত্যহিকি, 7:45 রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমি ভট্টাচার্য, 8:00 জানা অজানা দক্ষিণ ভারতে গণিতের প্রসার এ বিষয়ে বলেছেন ডক্টর তপেন্দ্র কুমার পাল, 8:05 নজরুল গীতি শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সঞ্জয় মোদকের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয়সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের বেলা উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, এগারোটায় যুবনের অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার, বারোটায় রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বারোটা পনেরো মিনিটের লোকগীতি শিল্পী সংহিতা ভট্টাচার্য, বারোটা তেত্রিশ মিনিটে গ্রামীণ যুবাদের অনুষ্ঠান জীবনের জলছবি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, একটা পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল উপস্থাপনায় উমা

চলচ্চিত্র বায়োস্কোপের গল্প। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। 2:30 আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা। অংশগ্রহণে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের শিক্ষক বাণীপদ ভট্টাচার্য ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, পরিবেশনায় সীতারানী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, সাহিত্য উন্নতি পর্ষদের ভূমিকা প্রসঙ্গে অরুণ কুমার সরেনের সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব। এরপর লোকগীতি, পরিবেশনে সরোজিনী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:40 কিষাণ বাণী বায়োগ্যাস, এ বিষয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় প্রেমানন্দ দে সরকার। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে আবহাওয়া পরিবর্তন ও মানুষের সুরক্ষা, এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অরিন্দম চক্রবর্তী। 9:30 নাটক নাইন আপ, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের, প্রযোজনা সরল গুহ। 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, শ্রবণে স্বাস্থ্য, প্রথমে আত্মহত্যা প্রতিরোধ কোন পথে ও পরে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব। 10:30 অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য। 10:45 রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, পরে বাঁশি স্বরজিৎ গোপাল গুহ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 229তম পর্ব। 6:45 রজনীকান্তের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য। 7:10 জোয়ানের অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 নজরুল গীতি, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। 8:45 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী তন্দ্রা পাল। 9:00 রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ। 10:15 অনুষ্ঠান অঞ্জুমান, উপস্থাপনায় সাইস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী অরিন্দম চক্রবর্তী। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 কুল গুলশান। 7:10 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী তন্দ্রা পাল। 7:30 দর্পণ, শুনবেন অ্যাপে। এবং 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনালের দ্বিভাষিক ধারা বিবরণী রিলে করে শোনা হবে। 8:00 হিন্দি চাচুরির গান, 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান, শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। এখন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত এ কানন, রাগ যথাক্রমে বিলাওয়াল, গুরজারি ও ভানকার।

প্রথমে বিলাওয়াল, তারপর গুর্জরি ও সবশেষে ভানকার রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত এ কানন। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এবারে ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনবেন 229তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনলেন 229তম পর্ব। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য।

সুপ্রভাত বন্ধুরা, কেমনভাবে শুরু হলো তোমার আজকের সকালটা? অ্যালার্ম ক্লকের শব্দে, নাকি পাখিদের কলতানে, নাকি তোমার বাড়ির কারোর ডাকে? এই মুহূর্তে হয়তো তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ গরম চায়ের কাপে চুমুক দিচ্ছ। নীল আকাশে হালকা মেঘের ওড়াউড়ি আর একটা মৃদু মন্দ বাতাস তোমাকে জানিয়ে দিচ্ছে হয়তো যে আজকের দিনটা কতটা সুন্দর হতে চলেছে তোমার জন্য। বন্ধু, সময় এগোনোর সঙ্গে সঙ্গে, মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের ব্যস্ততা বাড়বে, বিভিন্ন ছোট বড় দায়িত্ব কাঁধে এসে চাপবে। এসব তো আমাদের প্রতিদিন চলতেই থাকবে, তবে আজকের দিনটা আজকের মতো করে স্পেশাল। তাই আজকের সকালটাই তোমার মনটা আরো ভালো করে দিতে, কারণ আমরা তো জানি যে একটা সকালই বলে দিতে পারে যে আমাদের গোটা দিনটা কেমন কাটবে। আর এই সকালটা যদি একটু চনমনে ভাবে, একটু এনার্জি নিয়ে শুরু করা যায়, তাহলে সারাটা দিন কিন্তু বেশ ভালো কাটতে পারে।

ব্যবসা আমরা করতেই পারি। আর তোমাদের আজকের গোটা দিনটা খুব খুব ভালো কাটুক এই আশা নিয়ে অনুষ্ঠানের শুরুতেই তোমাদের জানাই সুপ্রভাত। আর এই সুপ্রভাত শুধু তোমার যুববাণীর বন্ধু সুইটি তোমাকে কিন্তু জানাচ্ছে না বন্ধু, এই সুপ্রভাত তোমাকে জানাচ্ছে আকাশের রাঙা সূর্যটাও।

গানের রেশ ধরে আরও একবার বন্ধু তোমায় জানাই সুপ্রভাত। আর আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সুইটি।

0: ইতিহাসের পাতায় আজকের দিনটার গুরুত্ব কিন্তু কম নয়। তাহলে চলো তোমাকে জানিয়ে দিই ইতিহাসের পাতায় আজকের দিনটিতে ঠিক কি কি লেখা হয়েছে আজ এই দিনে।
1: আজ

0: আজ 10ই সেপ্টেম্বর। 1915 সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামের এক অকুতোভয় বীর বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেছিলেন বুড়িবালামের তীরে ইংরেজ বাহিনীর সঙ্গে সেই অবিস্মরণীয় সম্মুখ সমরে। গুরুতর আহত হয়ে তিনি দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাঁর সেই দেশপ্রেম আর আপোষহীন লড়াই আজও আমাদের অনুপ্রেরণা দেয়। ১৮৮৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং আধুনিক ভারতের রূপকার পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত, উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। 1872 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন কুমার শ্রী রঞ্জিত সিংজি, তিনি কিংবদন্তি ক্রিকেটার এবং ক্রিকেটারে ভারতীয় রাজা। 1920 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সি আর রাও, তিনি পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ভারতীয় আমেরিকান পরিসংখ্যানবিদ। 1922 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার ধনঞ্জয় ভট্টাচার্য। 1889 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি শিশু সাহিত্যিক পূর্ণলতা চক্রবর্তী। 1900 সালে ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী অসিত কুমার হালদার 1890 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1943 সালের বিপ্লবী সত্যেন্দ্র চন্দ্র বর্ধন 1943 সালের আজকের দিনে পরলোক গমন করেন। 1988 সালের আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়। আজ 10ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে আজ একটি গুরুত্বপূর্ণ দিন পালিত হচ্ছে, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। জীবনের মূল্য সবচেয়ে বেশি, অন্ধকারের মধ্যেও যে আলোর রেখা লুকিয়ে থাকে, আজকের দিনটি কিন্তু আমাদের বারবার সে কথাই মনে করিয়ে দেয়।
1: আজ এই দিনে।

ইতিহাসের স্মৃতি আর জীবনবোধকে ছুঁয়ে চলাই আমাদের জীবনের এগিয়ে চলার মূল মন্ত্র। আর সেই মন্ত্রকে সঙ্গে নিয়েই আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হচ্ছে। আজকের এই সকালটায় আমরা আরও একবার সে কথাই মনে করতে পারি, মনে করাতে পারি। সকালের আলো গায়ে মেখে আমরা এগিয়ে যাব আজকে গোটা দিনের দিকে। আর এই সকালের আলো

হ্যাঁ বন্ধু, নিজেকে ভালোবাসো তুমি। এবার নিজেকে ভালোবাসার কথাই বলবো, স্নোজ নয়। এবার তোমার স্বপ্নের ডানা মেলে ওড়ার পালা। সকালের অ্যালার্ম ঘড়িটা শুধু তোমার ঘুম ভাঙায়, কিন্তু জীবনের অ্যালার্ম ঘড়ি কি বলে তোমাকে বলবো আজ সেই কথাই। আজ সকালে যখন অ্যালার্মটা বেজে উঠল, ঠিক কি অনুভূতি হয়েছিল বলো তো তোমার? নিশ্চয়ই একরাশ বিরক্তি নিয়ে হাত বাড়িয়েছিলে স্নোজ বাটনটা দিকে, খুঁজছিলে আর ভাবছিলে, ইস, আর 10 মিনিট যদি ঘুমিয়ে নেওয়া যেত। কিন্তু ভেবে দেখেছ, আমাদের টেবিলের বা মোবাইলের অ্যালার্ম ক্লক ছাড়াও মনের ভিতর আর একটা ঘড়ি কিন্তু অবিরাম টিক টিক টিক করে ঘুরেই চলেছে, যাকে বলা যায় জীবনের অ্যালার্ম ক্লক। কখন বাজে ভাবছ এই অ্যালার্ম? এই ধরো তুমি রোজ ঘড়ির কাঁটা ধরে দৌড়াচ্ছ, অফিস, কলেজ, বাড়ি, এছাড়াও নানান ধরনের কাজ করতেই হবে। একঘেয়ে রুটিন হলেও তা থেকে ছাড় পাওয়ার কিন্তু কোনো উপায় আমাদের সাধারণভাবে থাকে না। কিন্তু হঠাৎ কোনো এক বিকেলে কিংবা রাতে ঘুমোতে যাওয়ার আগে ভেতর থেকে একটা অদ্ভুত অদৃশ্য কাঁটা খচখচ করে ওঠে, মনে করিয়ে দেয় তুই তো এই জীবনটা চাসনি, কিংবা তোর সেই ছবি আঁকার শখটা, কিংবা তোর সেই আবৃত্তি করার স্বপ্নটা, গান গাওয়ার ইচ্ছেটা কোথায় হারিয়ে গেল? এই যে আমাদের মনের ভেতর একটা তাগিদ এসে ধাক্কা দেয়, এটাই কিন্তু জীবনের অ্যালার্ম। ঘড়ি হয়তো তোমাকে অফিস যাওয়ার সময় মনে করায়, আর আমাদের প্রত্যেকের ভেতরে থাকা এই অ্যালার্ম ঘড়িটা কিন্তু মনে করিয়ে দেয় তুমি বাঁচতে ভুলে যাচ্ছ না তো? কারণ আমরা তো প্রত্যেকেই চাই রূপকথার মতন সুন্দর একটা জীবন আমাদের হোক, সেই রূপকথার সঙ্গেই আমাদের জীবনটা সুন্দরভাবে কেটে যাক। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে, সে কথাই তো গানে গানে বলেছেন শিল্পী ইমন চক্রবর্তী।

আমার মতো এই গানটা শুনতে শুনতে তোমার মনেও কি অনেক কথা উঁকি দিল? সত্যি বলো তো, তুমি কি কখনো জীবনের এই অ্যালার্মকে স্নুজ করার চেষ্টা করেছো? সত্যি কথা বলতে, আমরা প্রায় সবাই প্রতিদিন এই ভুলটা করি। ভেতর থেকে ডাক আসে, এবার নিজের স্বাস্থ্যের যত্ন নে, কিংবা এবার ভালোবাসার মানুষগুলোকে একটু সময় দে। কিন্তু আমরা নানান অজুহাত দিই। এখন খুব কাজের চাপ, প্রজেক্টটা শেষ করতে হবে, তারপর চাকরিটা একটু গুছিয়ে নিই, তারপর ইচ্ছেগুলো পূরণ করব। এরকম হাজারো অজুহাত আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে থাকি। ঘড়ির অ্যালার্ম স্নুজ করলে বড় জোর বাস কিংবা ট্রেনটা মিস হয়ে যায় আমাদের। কিন্তু জীবনের এই অ্যালার্মকে যদি দিনের পর দিন আমরা স্নুজ করতে থাকি, তাহলে বেঁচে থাকার যে আসল আনন্দ সেটাই কিন্তু হারিয়ে যায়। ক্লান্তি, একঘেয়েমি, অহেতুক মন খারাপ, এই সব কিছু আমাদের ঘিরে ধরে। তবে না, এগুলো কিন্তু কোনো রোগ নয়, এগুলো শুধুমাত্র সংকেত বলতে পারি। জীবনের এই অ্যালার্ম ঘড়ি তোমাকে চিৎকার করে জানান দিচ্ছে, এবারে একটু থামো, নিজেকে একটু সময় দাও, পথটা একটু পরিবর্তন করো। ঘুম ভাঙা মানে কিন্তু শুধুই বিছানা ছেড়ে উঠে দাঁড়ানো নয়, ঘুম ভাঙা মানে হলো নিজের ভেতরের আলোটাকে নতুন করে চিনে নেওয়া। আজ 10ই সেপ্টেম্বর, এই চমৎকার একটা দিনের শুরুতে আজকের এই সকালে নিজেকে একটা ছোট্ট উপহার দিয়েই দাও না। কাজের তালিকায় হারিয়ে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও। যদি তোমার ভেতরের অ্যালার্ম ক্লক তোমাকে বলে একটু হাঁটো, এক চিলতে সবুজ দেখো, তবে আজ থেকেই শুরু করো। যদি সে তোমাকে মনে করিয়ে দেয় সেই পুরনো বন্ধুকে অনেক দিন ফোন করা হয়নি, তবে আজই ডায়াল করো। যদি মন বলে নতুন করে কিছু শেখা দরকার, নিজের কোনো শখকে আবার বাঁচিয়ে তোলা দরকার, তবে এক মুহূর্তও বন্ধু দেরি করো না। জীবনের অ্যালার্ম কিন্তু বয়সের কোনো সীমা মানে না। যখনই তুমি নতুন করে ভালো থাকতে চাইবে, তখনই তোমার জীবনে হবে একটা নতুন শুরু, একটা নতুন সুপ্রভাত বলতেই পারি।

এই পজিটিভ ভাবনাটাকে সঙ্গে নিয়ে আরও একটা গান তোমাকে শোনাই, যে গান কিন্তু আমাদের এ কথা মনে করিয়ে দেয় যে ওই যে স্টেশনের রেলগাড়িটা আছে না, সেও কিন্তু ঘড়ির কাঁটা মেপেই এগিয়ে চলে, কারোর জন্য অপেক্ষা করে না।

আজ সুপ্রভাত অনুষ্ঠানে তোমাদের একটা বিষয় নিয়ে কথা বলছি, যে বিষয়টা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকে, সেটা হচ্ছে জীবনের অ্যালার্ম ক্লক। আমাদের প্রত্যেকের সম্পর্কের মাঝে তৈরি হওয়া হঠাৎ দূরত্ব, শরীরের ছোটোখাটো ক্লান্তি, পরিবারের মানুষগুলোর নিঃশব্দ অভিমান কিংবা নিজের কোনো স্বপ্ন হারিয়ে যাওয়ার ভয়, এগুলো কি কেবলই কাকতালীয়? একদমই নয়, এগুলোই তো হলো জীবনের অ্যালার্ম। ঘড়ির অ্যালার্ম আমরা বারবার স্নুজ করতে পারি, কিন্তু জীবনের অ্যালার্মকে যদি অভ্যাসবশত এড়িয়েও যাই, তবে একদিন দেখা যাবে ঘুম যখন ভাঙল তখন ট্রেনের শেষ কামরাটাও প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। হারিয়ে যাওয়া সময় কিন্তু আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। তাই বন্ধু, আজকের এই সকালটাতেই নিজের কাছে একটা ছোট্ট অঙ্গীকার করো, ভুল হওয়ার আগে বিবেকের যে ডাকটা শুনতে পাচ্ছ তাকে উপেক্ষা করো না, আর নিজের শরীর, নিজের পরিবার, প্রিয়জন আর সেই সঙ্গে নিজের ভেতরে

থাকা যে মানুষটা তোমাকে সতর্ক বার্তা দিচ্ছে, মানে ওই অ্যালার্ম ঘড়িটা টং টং টং করে বাজাচ্ছে, সেটা কান পেতে শোনো। আর শুধু শুনলেই হবে না, সেই মতন কাজ করো। অ্যালার্ম ঘড়ি বাজলে কেবল চোখ খোলে, আর জীবনের অ্যালার্ম ঘড়ি যদি বাজে তাহলে কিন্তু মানুষের মন ও চেতনা জাগে। আজ কিন্তু কোনো অজুহাত নয়, সত্যি সত্যি জেগে ওঠার পালা।

0: বন্ধু, তোমাকে এবারে জানিয়ে দিই যুববাণীর সেপ্টেম্বর মাসের বলতে চাইয়ের বিষয়। সেই বিষয় নিয়ে তোমরা তোমাদের লেখা আমাদের কাছে পাঠিয়ে দিও চটপট, আমরা তোমাদের লেখা পাওয়ার অপেক্ষায় থাকি।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামটা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতার 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
0: আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাইয়ের বিষয় জীবনের পাঠ, আর সেই নিয়ে তোমরা কিন্তু চটপট তোমাদের লেখা পাঠিয়ে দাও আমাদের কাছে। আচ্ছা, তোমায় যদি প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুর নাম কি, তোমরা অনেকেই হয়তো বলবে উইচক্র্যাফ্ট, মন্ত্র, কিংবা হ্যারি পটারের সেই জাদুদণ্ড। কিন্তু এই জাদুকরি দুনিয়ার যে স্রষ্টা, সেই জোয়ান রাউলিং বা জে কে রাউলিং এর কাছে জাদুর অর্থ কিন্তু ছিল একেবারেই আলাদা। হ্যারি পটারের ম্যাজিকের কথা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই গল্প যে লিখেছেন, সেই জে কে হ্যারি পটারের যে গল্প লিখেছিলেন, হ্যাঁ, জে কে রাউলিং এর জীবনের একটা সত্যি জাদু কি ছিল? একসময় কোনো জাদু ছিল না তার জীবনে। ভেঙে যাওয়া বিয়ে, কোলে কয়েক মাসের একরত্তি মেয়ে, আর পকেটে কানা করি নেই। এমনও দিন গেছে যখন সরকারের সামান্য সহযোগিতার ওপর তাকে বাঁচতে হয়েছিল। সেই সময় মানসিক অবসাদ তাকে এমনভাবে ঘিরে ধরেছিল যে একসময় তিনি নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু রাউলিং সেখানে থেমে যাননি, তিনি সাহস করে চিকিৎসকের কাছে যান, সাহায্য চান, আর মনের সেই চরম অন্ধকারকে ঠেলে দেন এক পুরনো টাইপরাইটারের বোতামে। 12টি প্রকাশনা সংস্থা ফিরিয়ে দেওয়ার পরও তিনি কিন্তু হাল ছাড়েননি। তাই আজ তাকে গোটা বিশ্ব জানে এবং চেনে। আজ 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে এই কথাটা জানো তো খুব সত্যি করে বলতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে নিকষ অন্ধকারের পরেই আসে কিন্তু আসল সুন্দর পরিষ্কার একটা আলো। সমস্যা হলে

চেপে রেখো না, মুখ ফুটে কারোর হাত ধরো, শেয়ার করো। কারণ যে গল্পটা আজও লেখা বাকি, সেই বইটা যদি মাঝপথে বন্ধ করে দেওয়ার কোনো কারণ থাকে, তবুও তাকে বন্ধ করে দিও না, কারণ এই বন্ধ করে দেওয়ার কোনো মানে কিন্তু নেই। তুমি আছো বলেই তো তোমার জীবনটা এত সুন্দর, আর তোমার জীবনটাকে সুন্দর করে তোলার দায়িত্ব একমাত্র তোমার, তাই সেই দিকেই এগিয়ে চলো। আর এই প্রসঙ্গে তো বলতেই পারি, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

দেখতে দেখতে আমাদের আজকে যুববাণীর সুপ্রভাতের আড্ডার সময়টা কিভাবে পেরিয়ে এলো বুঝতেই পারলাম না। তবে যুববাণীর আজকের সুপ্রভাতের আড্ডা শেষ হলেও আজ সারা দিন জুড়ে যুববাণীর বন্ধুরা কিন্তু নানান অনুষ্ঠান নিয়ে তোমাদের সঙ্গে থাকবে। যেমন তোমাদের সঙ্গে বিকেল 4:50 মৈত্রী প্রচার তরঙ্গে থাকবে যুববাণীর বন্ধু অর্পণ ক্যাম্পাস আড্ডার দ্বিতীয় পর্ব সোনারপুর মহাবিদ্যালয় থেকে। আজ বেলা 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে যুববাণীর বন্ধু শুভাশিস থাকবে অল্প অল্প গল্পকথা অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে। সন্ধ্যে 7:00 থেকে গানের সুরে অনুষ্ঠানে মৈত্রী প্রচার তরঙ্গে তোমার সঙ্গে থাকবে তোমার যুববাণীর বন্ধু।

প্রান্তিকা দাশগুপ্ত। বেলা ১১টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ব্রতদীপ এবং সায়নী থাকবে পথের ধারে অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে। আর এই অনুষ্ঠানে স্টুডিওর বাইরে থেকে তোমার সঙ্গে থাকবে তোমার যুববাণীর বন্ধু প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়। এছাড়াও আজ রাত ৯টায় FM রেইনবোতে তোমার সঙ্গে থাকবে তোমার যুববাণীর বন্ধু সৌরিক এবং সম্পূর্ণা মজারু অনুষ্ঠান নিয়ে। তবে এই যে ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলেছে আর বারে বারে বলছে এবার তোমাকে বিদায় নিতে হবে আজকের মতন সুপ্রভাত অনুষ্ঠান থেকে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, বাইরের ঘড়ির অ্যালার্ম তোমাকে হয়তো দৈনন্দিন নিয়মে বাঁধবে, কিন্তু তোমার ভেতরের অ্যালার্ম তোমাকে ফিরিয়ে দেবে তোমার নিজের কাছে। তাকে আর স্নুজ করো না বন্ধু, আর ডাক শোনো, জেগে ওঠো। আজকের দিনটা তোমার ভীষণ ভালো কাটুক, চারপাশের মানুষকে ভালো রেখো আর নিজের স্বপ্নগুলোকে একটু বেশি করে ভালোবেসো। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতন তোমার যুববাণীর বন্ধু সুইটি তোমাকে জানাচ্ছে বিদায়। তবে যাওয়ার পথে তোমার জন্য থাকলো শিলাজিতের কণ্ঠে সেই গান, জীবন রে ও জীবন, তুই জীবন, ছাইরা যাসনে মোরে।

শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা দত্ত। নজরুল গীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী তন্দ্রা পাল।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রজনীকান্তের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: Rainfall with isolated extremely heavy rainfall over Odisha for today. In the U.S. Open, Americans Ben Shelton and 11th seed Francis Tiafoe have set up an All-American men's singles semifinal. 8th seed Shelton stunned defending champion Carlos Alcaraz in a 5-set thriller in quarterfinal yesterday. He won by 6-7, 6-1, 6-3, 1-6, 7-6. The other semifinalist, Tiafoe, defeated fellow American Alex Michelson in the quarterfinal. Both Shelton and Tiafoe are chasing their first Grand Slam final. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে রাজ্য সরকার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনছে। এই লক্ষ্যে আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলে বদলি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা রয়েছে। যারা দীর্ঘদিন কলকাতা বা অন্য বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা করেছেন, তাদের নতুন অথবা তুলনামূলকভাবে কম পরিকাঠামো সম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়াতে যেতে হবে। এই নীতি কার্যকর হবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও। এর ফলে গবেষণা, পরিকাঠামো, পাঠদান এবং প্রশাসনিক দক্ষতা, সর্বোপরি সমগ্র প্রতিষ্ঠানের উন্নয়ন দ্রুততর হবে বলে মনে করা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন, প্রায় দুঘণ্টার এই বিশেষ অধিবেশনের শুরুতেই প্রয়াত প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে শোক প্রস্তাব গৃহীত হবে। এরপরই উচ্চশিক্ষা সংক্রান্ত সংশোধনী বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য 270 জন সদস্যের পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নির্দেশে গঠিত এই কমিটিতে প্রথমেই নাম রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব রয়েছে তাঁর ওপর। এছাড়া দক্ষিণ দিনাজপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বনগাঁয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমে তারাপীঠে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেখানে বিপুল ভক্ত সমাগম হয়েছে। এদিকে তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত একটি করে দ্বিতীয় শ্রেণীর কামরা যোগ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের অপহরণের অভিযোগে বিজেপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে নামখানার পাতিবুনিয়া এলাকা থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহটি বুদ্ধদেবের কিনা তা আজ শনাক্ত করবেন পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার সেচ দপ্তরের অফিস থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ধৃত অমিত সর্দার, বিজয় দাস, সন্দীপ শাসমল ও অশোক কর্মকারকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আদালত। চাকরির খোঁজে বেরিয়ে বাংলাদেশে পাচার হয়ে যাওয়া শ্যামপুকুরের বাসিন্দা এক তরুণীকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। পাচার হওয়ার 17 দিন পর বাংলাদেশ থেকে ফোন করে ভাইকে নিজের পরিস্থিতির কথা জানান ওই তরুণী। এরপর বাংলাদেশের খুলনা থেকে তাকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের খোজাডাঙ্গা সীমান্ত চৌকিতে নিয়ে আসা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে চামটা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক মৎস্যজীবী। তাপস সরকার নামে ওই ব্যক্তি সুন্দরবন কোস্টাল থানার কালিদাসপুরের বাসিন্দা ছিলেন। মাছ ধরার সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। কোনক্রমে তাপসের দেহ ফিরিয়ে আনতে তাঁরা সক্ষম হন বলে মৃতের স্ত্রী জানিয়েছেন। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতেই দলীয় প্রতীক কার দখলে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কালীঘাট শিবির এবং বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠীকে চিঠি দিয়েছে কমিশন। উভয় পক্ষের 5 জন করে প্রতিনিধি সেখানে হাজির থাকতে পারবেন বলে জানানো হয়েছে। ব্যাংকগুলিতে সপ্তাহে 5টি কাজের দিন নির্ধারণ, আর্থিক উৎসাহ প্রকল্পের নীতি বদল সহ একাধিক দাবিতে আগামীকাল দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক আধিকারিক ও কর্মচারীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ। এর জেরে সরকারি বেসরকারি ব্যাংকগুলির কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। ইউএফবিইউ এর রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন, সরকারের তরফে ইতিবাচক সাড়া পাওয়া না গেলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যাংক কর্মীরা। যৌনকর্মীদের মর্যাদা অধিকার ও স্বাধীনতা রক্ষার দাবিতে দেশের ছটি

রাজ্যের প্রতিনিধিরা একত্রিত হয়ে যৌনকর্মী অধিকার মঞ্চ গড়ে তুলেছেন। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে মনা মিশ্র জানান, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যৌনকর্মীরা মর্যাদার সঙ্গে নাগরিক জীবনযাপন করতে পারেন, সামাজিকভাবে তাঁরা যাতে সেই মর্যাদা লাভ করেন সেই লক্ষ্যেই এই সংগঠন গড়ে উঠেছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর থাকা ঘূর্ণাবর্ত আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভূতনিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গতকাল সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। কলকাতায় এই প্রথম তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতার আসর বসছে। শহরের একটি পাঁচতারা হোটেলে আজ প্রথম ভারতীয় আন্তর্জাতিক ওপেন ডার্টস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

এতক্ষণ ঝাপতাল তালে তবলা পরিবেশন করলেন অরিন্দম চক্রবর্তী, শিল্পীকে হারমোনিয়ামে সঙ্গত করলেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

রজনীকান্তের গান শুনলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী তন্দ্রা পাল। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গী অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:05। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুরুতেই কল্পনা ছায়াছবি থেকে আশা ভোঁসলে ও মোহাম্মদ রফি।

গান শুনছেন হিন্দি ছায়াছবি থেকে। আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে গান শুনছিলেন কল্পনা ছায়াছবির। এবারে শিল্পী কিশোর কুমার ও অন্যান্যরা জওয়ানি দিওয়ানির গান শুনবেন এখন।

জওয়ানি দিওয়ানি ছায়াছবির গান শুনলেন কিশোর কুমার এবং অন্যান্যদের কণ্ঠে। এই সঙ্গেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, 14 বছর পর পূর্বাঞ্চল দলিত ট্রফি ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে টসে জিতে বাংলাদেশ ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্টস 5-1 গোলে কোল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। শীর্ষ বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ ও রাশিয়ার কারেন খাচানভ ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। পূর্বাঞ্চল 14 বছর পর দলিত ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ের এম এ চিদম্বর

0: স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেয়েছে পূর্বাঞ্চল। আজ পঞ্চম তথা শেষ দিনে দ্বিতীয় সেশনে পূর্বাঞ্চল 7 উইকেটে 388 রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করলে দুই দলের অধিনায়ক ম্যাচ শেষ করার পক্ষে সম্মত হন। মোহাম্মদ কুনাইন কুরেশি 116 রান করেন, এমডি নিধিশ 2 উইকেট নেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর পূর্বাঞ্চল 708 ও 7 উইকেটে 388, দক্ষিণাঞ্চল 336। পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষাণ ম্যাচের সেরা হয়েছেন। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক ভার্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। উল্লেখ্য, 2012 সালে শেষবার পূর্বাঞ্চল মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 2 ওভার 1 বলে 13 রান করেছে 1 উইকেট হারিয়ে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে আগামীকাল পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বোতে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডিসিলভা, সনদ জয়সূর্য এবং চামিন্ডা ভাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অসাধারণ ক্রীড়াশৈলীর জন্য ভারতের লক্ষ লক্ষ মানুষের কাছে এই ক্রিকেটাররা সমাদৃত বলে সমাজ মাধ্যমে এক বার্তায় রাজনাথ সিং উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে শ্রীলঙ্কা সফর করছেন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ সুপার 6 পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 5-1 গোলে কোল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। বিরতিতে মোহনবাগান 5-0 গোলে এগিয়েছিল। মোহনবাগানের পক্ষে মনবীর সিং 2টি, সাহাল আব্দুল সামাদ, সন্দীপ মালিক, কিয়ান নাসিরি 1টি করে গোল করেছেন। কোল ইন্ডিয়ার ইরফান সর্দার গোল করেন। মোহামেডান স্পোর্টিং আগামীকাল সুপার 6 ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে। নৈহাটি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। বেঙ্গালুরুতে আয়োজিত 65তম অনূর্ধ্ব 15 সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়লাভ করেছে জঙ্গলমহলের ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। রাজ্য সরকার এজন্য জঙ্গলমহলের ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছে। ঝাড়গ্রামের এই সাফল্য রাজ্যের গর্ব বলে আজ সকালে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সমাজ মাধ্যমে এক বার্তায় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এই প্রতিযোগিতার ফাইনালে মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ আসামের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে 1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চীনের মুখিতে পাকিস্তানকে 19-0 ব্যবধানে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে। পূজা মালিক হ্যাট্রিক করেন এবং সানিকা চন্দ্রকান্ত মানে, মধু সিদার, সুপ্রিয়া ও রোশনী আয়ান্ত প্রত্যেকে 2টি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে জয়ী দল সেমিফাইনালে আগামী 12ই সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে। শীর্ষ বাসায় জার্মানির আলেকজান্ডার জেরেভ রাশিয়ার কারেন খাজানভ ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। গতকাল কোয়ার্টার ফাইনালের ম্যাচে জেরেভ নেদারল্যান্ডসের বাতিচ ভ্যান্ডি জ্যান্সকালপে 6-2, 7-5, 6-1 স্ট্রিট সেটে হারিয়ে দিয়েছেন। অপর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের আলেকজান্ডার ব্লক তৃতীয় সেট চলাকালীন ম্যাচ ছেড়ে দিলে খাজানভ শেষ চারে পৌঁছে যান। ম্যাচের ফল 6-2, 7-5, 3-2। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ, জেসিকা পেগুলা, কাজাখস্তানের এলিনা রিবাকিনা সেমিফাইনালে পৌঁছেছেন। চতুর্থ বাছাই গফ, পঞ্চম বাছাই মীরা আঞ্জুইভাগে 2-6, 7-6, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। দ্বিতীয় বাছাই রিবাকিনা চীনের কুইনয়েন ঝেংকে 3-6, 6-1, 6-4 সেটে হারিয়ে দিয়েছেন। অন্য ম্যাচে তৃতীয় বাছাই জেসিকা পেগুলা দেশেরই এমা নাভারোকে 3-6, 6-4, 6-3 সেটে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে গতকাল বার্সেলোনা, আর্সেনাল, লিভারপুল, পিএসজি তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। স্পেনের নিউ ক্যাম্পে বার্সেলোনা 5-1 গোলে ফায়ারদেরকে হারিয়ে দিয়েছে। বার্সেলোনার হয়ে রাফিনিও 2টি, করিম আদমি, লামিন ইয়ামাল এবং গ্যাব্রিয়াল হেসুস 1টি করে গোল করেন। বিপক্ষ দলের হয়ে একমাত্র গোল করেছেন সেম স্টেইন। ইতালির নেপেলসে আর্সেনাল 1-0 গোলে নেপোলিকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 75 মিনিটে আর্সেনালের হয়ে গোল করেন মার্টিন ওডেগার্ড। লন্ডনের অ্যানফিল্ডে লিভারপুল 2-1 গোলে অ্যাথলেটিকো ম্যাড্রিডকে হারিয়ে দিয়েছে। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গানের অনুষ্ঠান, শুরুতেই বাউল গান পূর্ণদাস বাউলের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন, এতক্ষণ বাউল গান শোনালাম আপনাদের। এবারে শোনাব নজরুল গীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতার স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:29 হয়ে 50 সেকেন্ড।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় অংশ নিয়েছেন প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী এবং সঞ্চালনায় আছেন মেঘনা বোস। সঞ্চালক মেঘনা বোস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গুজরাট সফর করেন, সেই সময় তিনি 35,000 কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর মধ্যে আছে ডেডিকেটেড ফ্রেইট করিডোর বা পণ্য পরিবহনের জন্য বিশেষ করিডোর। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্প উন্নয়নশীল ভারতের লাইফলাইন বা জীবনরেখা। এই প্রকল্পের মাধ্যমে ভারতের লজিস্টিক অর্থাৎ পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, পরিবহন খরচ হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শিল্প কেন্দ্র ও বন্দরগুলির মধ্যে যোগসূত্র স্থাপনে এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সহায়ক হবে। এর ফলে দেশের ব্যবসায়ী মহল, কৃষক এবং উৎপাদনকারী সকলেই লাভবান।

হবেন। ভারতের অর্থনীতির ক্ষেত্রে এই প্রকল্পগুলির গুরুত্ব ও প্রভাব নিয়ে বিশদে আলোচনা করতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী। মাননীয় ত্রিবেদীজি, আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী, ধন্যবাদ। সঞ্চালক মেঘনা বোস, আমরা সবাই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে 35,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনাও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিকশিত ভারত 2047কে লক্ষ্য রেখে আজকের দিনের গুরুত্ব সম্পর্কে আপনি আমাদের শ্রোতাদের কিছু বলুন। প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী, মাননীয় প্রধানমন্ত্রীর বিকশিত ভারত 2047 লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের প্রকল্পের সূচনা করেছিলেন। তার এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের পরিকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 35,000 কোটি টাকারও বেশি মূল্যের রেলপথ, সড়ক এবং অন্যান্য পরিকাঠামোর উদ্বোধন করেছেন। এছাড়া তিনি একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তবে গুজরাটে তাঁর এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল ডেডিকেটেড ফ্রেইট করিডোর, অর্থাৎ বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহনের জন্য বিশেষ রেলপথ। এছাড়াও একটি নতুন রেলপথ এবং ডাবলিং প্রকল্প ও একাধিক মহাসড়ক প্রকল্প আছে এই তালিকায়। কাজেই পরিকাঠামোগত উন্নতির জন্য এই প্রকল্পগুলির যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটাবে। এই প্রকল্পগুলি যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাবে, যানজট কমিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের বাড়তি সুযোগ করে দেবে। এর ফলে গুজরাট ও মধ্যপ্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। যেমন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের তিনটি অংশ নিউ উমারগ্রাম থেকে নিউ সাফল এবং JNPT মুম্বাইয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। বদোদরা এবং আমেদাবাদের কাছে সানন্দ এবং JNPT এবং গুজরাটের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। কাজেই আমেদাবাদ থেকে মুম্বাই অর্থাৎ দক্ষিণ গুজরাটের শিল্প করিডোরে এই প্রকল্পগুলির সূচনা বাড়তি গতি পাবে। এর ফলে দেশের রপ্তানি আমদানি বাণিজ্য ত্বরান্বিত হবে। সঞ্চালক মেঘনা বোস, মাননীয় কেতনজি, প্রধানমন্ত্রী ডেডিকেটেড ফ্রেইট করিডোর অর্থাৎ DFCK দ্রুতগামী উন্নয়নশীল ভারতের জীবনরেখা হিসাবে চিহ্নিত করেছেন। 2800 কিলোমিটারের এই করিডোরকে কেন অত্যন্ত বড় অবদান হিসাবে উল্লেখ করা হয়েছে? প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী বলছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ভারত গঠনে 2047 বিকশিত ভারতের অনেক রকম ভূমিকা নিচ্ছে। কাজেই ভারতকে সেই নির্দিষ্ট পথের লক্ষ্য ধরে হাঁটতে হলে আমাদের সমস্ত দিকে নজর দিতে হবে। শুধুমাত্র শিল্পগত অগ্রগতির দিকে চোখ দিলে চলবে না, শিল্পের উন্নতি অনেক কিছুর উপর নির্ভরশীল। তার মধ্যে গুরুত্বপূর্ণ হল পরিবহন। কাজেই গুজরাটের শিল্পের অগ্রগতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত অটোমোবাইল শিল্প, সেমিকন্ডাক্টরের গুজরাট অনেক এগিয়েছে। যদি আমরা একটু পিছিয়ে যাই, প্রধানমন্ত্রী নিজেই গুজরাটে এই সেমিকন্ডাক্টরের সূচনা করেছিলেন। এর পাশাপাশি সাফল্য মিলেছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, কিন্তু এই সামগ্রিক ক্ষেত্রেই প্রয়োজন সক্রিয় পরিবহন কার্যক্রম। এক্ষেত্রে রেলওয়ে ব্যবস্থা, সড়কপথ অথবা বিমান পরিবহন কিংবা বন্দর সংযোগ গুরুত্বপূর্ণ। সুষ্ঠু পরিবহন প্রকল্পের ক্ষেত্রে এগুলি নিঃসন্দেহে শিল্প বিস্তারে গতি আনতে সাহায্য করে। কাজেই প্রধানমন্ত্রী এই সামগ্রিক প্রক্রিয়াকে জীবনরেখা হিসাবে চিহ্নিত করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে গুজরাট, মহারাষ্ট্র এমনকি সামগ্রিকভাবে পশ্চিম ভারতের একাধিক অঞ্চল উপকৃত হবে। এর ফলে শিল্প ও বাণিজ্য বিনিয়োগ সর্বত্রই গতি সঞ্চার করবে। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর অর্থাৎ WDFC নিশ্চিতভাবে যোগাযোগ সংযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। শিল্প এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে নবতর দিগন্ত উন্মোচিত হবে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, পরিবহন এবং সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা দেশের শিল্প মানচিত্রে রূপলি রূপরেখা এঁকে দেবে। বিশ্ব শিল্প মানচিত্রে ভারতীয় পণ্যদ্রব্যের গুরুত্বপূর্ণ বৃদ্ধি পাবে। সঞ্চালক মেঘনা বোস, তাহলে ফ্রেইট করিডোর ভারতকে সামগ্রিক উন্নতির পথ দেখাবে, তাই তো? প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী, হ্যাঁ,

আপনি ঠিকই বলেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক কোম্পানিগুলি ভারতে কাঁচামাল উৎপাদনে আগ্রহী হবে। শুধু তাই নয়, গুজরাট ও ভারতের বিভিন্ন অংশে একাধিক বহুজাতিক সংস্থা এ ব্যাপারে এগিয়ে এসেছে। আমি নিশ্চিত ভারত আগামী দিনে গোটা বিশ্বে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে। এর নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পরিবহন শিল্প। কাজেই প্রধানমন্ত্রী মোদী সেমিকন্ডাক্টর চিপের কথা বলেছেন, গুজরাট এ ব্যাপারে এক কদম এগিয়ে, গুজরাটের বন্দর ব্যবস্থা উন্নত, এর পাশাপাশি রেল, সড়ক ও বিমান পরিবহন যুক্ত হলে আগামী দিনের শিল্প মানচিত্রে এই রাজ্য দেশের শীর্ষস্থানীয় রাজ্যে পরিণত হবে। সঞ্চালক মেঘনা বোস। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গত দশকের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারত আগামী দিনে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে। রেলওয়ে কোচ, মেট্রো কোচ, সার্বিকভাবেই এই শিল্পকেন্দ্রিক ছবিটি বিকশিত হবে। 2014 সাল থেকে আজ পর্যন্ত দেশে 50,000 রেলওয়ে কোচ তৈরি হয়েছে। আসুন একবার শুনে নিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তিনি ভবিষ্যৎ ভারতের উন্নয়ন মানচিত্রের চমৎকার দিশা দেখিয়েছেন, যার ফলে 2047 সালে বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে। মাননীয় ত্রিবেদীজি, পণ্য পরিবহন ছাড়াও যাত্রী পরিষেবা এবং আঞ্চলিক সংযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তাই তো? প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী। একদম ঠিক বলেছেন, নতুন রেলওয়ে লাইন যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, তার ফলে গুজরাট এবং মধ্যপ্রদেশের সংযোগ ব্যবস্থার অগ্রগতি ঘটবে। প্রধানমন্ত্রী জোবাট তান্ডা রোড নামের নতুন রেলপথ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এছাড়াও ছোটা উদয়পুর এবং ধর রেলপথ তৈরির পথে। কাজেই আপনি জানতেই পারছেন, ভৌগোলিকভাবে গুজরাটের আদিবাসী অধ্যুষিত অঞ্চল মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু এলাকার সঙ্গে যুক্ত হবে। এছাড়াও ভদোদরা, ছোটা উদয়পুর, অলিরাজপুর থেকে মধ্যপ্রদেশের ধর পর্যন্ত যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটল, তার ফলে যাত্রীরাও ভীষণভাবে উপকৃত হবেন। কাজেই একদিকে যেমন পণ্য পরিবহন, অন্যদিকে যাত্রী পরিবহন, সার্বিকভাবে লক্ষ কোটি টাকা ব্যয়ের রেল প্রকল্প বিশেষভাবে সাধারণ মানুষের কাছে সুবিধা নিয়ে আসবে। এর জন্য গত বাজেটে 2,75,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আর্থিক মূল্যে এটি ব্যাপক। কাজেই ভারতীয় রেল বর্তমানে রেল পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের দিকে এগোচ্ছে। 50,000 আধুনিক কোচ সংখ্যার দিক দিয়ে কম নয়, কারণ এক দশক আগেও এক্ষেত্রে ব্যাপক ঘাটতি ছিল। কাজেই এটা একটা বড় সাফল্য। আমরা বর্তমানে বন্দে ভারত ট্রেনের কথা জানি, এছাড়াও আরও আধুনিক ট্রেন এবং মার্জিত সংযুক্তিকরণ বিশেষভাবে পরিষেবা দিতে কার্যকর হয়ে উঠেছে। কাজেই রেল ইঞ্জিন সহ রেলওয়ে কোচ, মেট্রো কোচ সার্বিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। ভারত আজ ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়েছে। কয়েক বছর আগে আমাদের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজন ছিল। বর্তমান সরকার তার রূপান্তর ঘটিয়ে দেশের রেল মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। সঞ্চালক মেঘনা বোস বলছেন, প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা নিয়েও কথা বলেছেন। মানব সম্পদের বিকাশে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী। এ কথা বলার অপেক্ষা রাখে না, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এখন সর্বত্র পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী সঠিকভাবেই সেই কথাই বলেছেন, আগামী দিনে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সরকার এই বিষয়ে কার্যকর ভূমিকা নিচ্ছে। সঞ্চালক মেঘনা বোস, আকাশবাণীর স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গুজরাট সফর করেন, সেই সময় তিনি 35,000 কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর মধ্যে

আছে ডেডিকেটেড ফ্রেইট করিডোর বা পণ্য পরিবহনের জন্য বিশেষ করিডোর। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্প উন্নয়নশীল ভারতের লাইফলাইন বা জীবনরেখা। এই প্রকল্পের মাধ্যমে ভারতের লজিস্টিক্স অর্থাৎ পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, পরিবহন খরচ হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শিল্পকেন্দ্র ও বন্দরগুলির মধ্যে যোগসূত্র স্থাপনে এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সহায়ক হবে। এর ফলে দেশের ব্যবসায়ী মহল, কৃষক এবং উৎপাদনকারী সকলেই লাভবান হবেন। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনায় অংশ নিলেন প্রবীণ সাংবাদিক কেতন ত্রিবেদী এবং সঞ্চালনায় ছিলেন মেঘনা বোস। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত air.nsdtalks@gmail.com অথবা 9289094044 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আরও একবার জানিয়ে দিই, স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত আপনারা জানাতে পারেন air.nsdtalks@gmail.com অথবা 9289094044 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে।

0: each coordination, I have found that the self-help groups, the local government organizations, the panchayats and so on, they really help a lot in that.
1: Ambassador Sikri, lastly, I would like to take your closing comments very briefly on the pillars on which the BRICS Women's Track under India's presidency is built. And it is built around resilience, innovation, cooperation, and sustainability. Very briefly, how do you analyze these four pillars and how do you see this translate into a concrete opportunity for women?
0: Well, you know, I think that yes, the whole concept of BRICS has now been, under India's chairmanship, has been developed as, you know, building resilience, building innovation and building cooperation and for sustainability. So to be sustainable, now that is the main thing with the women's organizations, that they have to be sustainable. And that means they have to be, it's not that for one season you work and then you get, just fold up and no, that will be very counterproductive because it will make women even more diffident and not confident of themselves in carrying out their work. So, but for sustainability, you need to look at the issue of finance, you need to look at the issue of off-season activities, you need to look at the issue of all around working conditions. And then also the difference between the rural areas and the urban areas. I must tell you that for countries of South Asia, we're one of the unique areas in the world where still about 65% of the population is living in rural areas. So we have to prepare for looking after the women's working conditions and women-led development in the rural areas as a very distinct and big group. And unless you overcome the problems of empowerment and women-led development in rural areas, you won't get a good result for the whole country because 65% are in the rural areas. So this is something that the Women's Business Alliance has been looking at. It was mentioned also in a little bit in Commerce Minister's speech, but I think that for further development of the alliances, these rural to rural contacts between the BRICS members and you know, institutions built in rural areas working with rural areas in other countries would be very valuable. So I really hope that when they write the report of this excellent conference held yesterday of the BRICS Women Business Alliance, they will focus on these aspects which will help in carrying it forward.
1: Ambassador Sikri, thank you so much for your time and also giving us such deep insights on the BRICS WBA Women-Led Development Conference. Thank you so much for joining us for the program tonight.
0: Thank you.
2: You were listening to a discussion on unlocking new opportunities for women in BRICS economy. The participants were Veena Sikri, former ambassador, and Deeksha Saxena, Akashwani correspondent. This program was produced and presented by the New Services Division of Akashwani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official.
3: Insights.
4: Akashwani, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। পরিষেবা ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি 2020 সংশোধন করেছে। চীনের মোকিতে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত বসুধৈব কুটুম্বকমের নীতিতে বিশ্বাস করে।
3: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey

0: reflects this philosophy.
1: শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
0: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
1: নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুদিনের এই সম্মেলনে 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি দেশ। এছাড়াও কিউবা, কাজাকস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, বলিভিয়া এবং বেলারুশের মতো দেশগুলি অংশীদার সদস্য রাষ্ট্র হিসেবে উপস্থিত থাকবেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীন রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন। এদিকে এই সম্মেলনে নিরাপত্তা এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা আজ এক জরুরি বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, ভারত বর্তমানে ব্রিক্স গোষ্ঠী চেয়ারম্যান পদে আসীন রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়ে বলেন, আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই শীর্ষ বৈঠকে সহযোগিতা, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং অন্তর্মুক্তিমূলক বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর জোর দেবেন। ভারত ও ফ্রান্স মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে দুই দেশের কয়েকটি কোম্পানির মধ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশের নজরদারি এবং অতি ক্ষুদ্র উপগ্রহ প্রযুক্তি ক্ষেত্রে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ফ্রান্সের স্যাফরন স্পেস এবং ভারতের ধ্রুব স্পেস 50 লক্ষ ইউরো মূল্যে ভারতের 52টি উপগ্রহ ভিত্তিক মহাকাশ নজরদারি ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিষয়ে টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু আজ এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন আলখামনোভের সঙ্গে আলোচনা করেছেন। যৌথ উদ্যোগে নির্মিত অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ করে সেগুলোকে দেশের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানা গেছে। যৌথ উদ্যোগে নির্মিত এই ধরনের 105টি বিমান পিনাকেল এয়ার, এয়ার কেরালা এবং স্লিক এভিয়েশন সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIA নিউজ কলকাতাতে। মূল্য স্বচ্ছতা, স্পন্সর তালিকা, সার্চ রেজাল্টে কারচুপি এবং ডার্ক প্যাটার্নের মতো ক্ষেত্রে জারি থাকা নিয়ম আরও কঠোর করতে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি 2000 করে সংশোধন করেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো পণ্যের দাম কমানো হলে ই কমার্স সংস্থাগুলিকে কমানোর দাম এবং আগের দাম দুটি জানাতে হবে। নতুন নিয়মে ক্রেতারা বিভ্রান্ত হতে পারেন, তাদের সার্চের সঙ্গে ফলাফলের প্রাসঙ্গিকতা কমে যায়, এমনভাবে সার্চ রেজাল্ট পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত নিয়মের ফলে ই কমার্স ক্ষেত্রে আরও স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব পরিবেশ গড়ে উঠবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে এই সংশোধিত নিয়ম কার্যকর হবে। দিল্লির

0: আদালত আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি দেবী, পুত্র তেজস্বী যাদব এবং আরও ছজনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলা দায়ের করেছে। অভিযুক্ত ১৬ জনের মধ্যে বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে ৭ জনকে এই মামলা থেকে ছাড় দিয়েছে এবং ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। পশ্চিম এশিয়ার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য ২.৭% বেড়ে ব্যারেল প্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম ৩.২% বেড়ে প্রায় ১০০ ডলার ছুঁয়েছে। পশ্চিম এশিয়া ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগর উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে, ব্যাবেল ম্যান্ডেট প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলেছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর কুংডাইয়েতে একটি পণ্যবাহী জাহাজ মেহারমাতির সময় অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। সে দেশের সরকারি গণমাধ্যম জানা গেছে, সকাল ১১:১৫ নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। সেদেশের রাষ্ট্রপতি সি জিনপিং দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে তল্লাশি উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আফ্রিকীয় দেশ লাইব্রেরিয়ায় পতাকাবাহী এই জাহাজটিতে অগ্নিকাণ্ডে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। চীনের মকিতে পাকিস্তানকে ১৯-0 ব্যবধানে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপে সেমিফাইনালে পৌঁছেছে। পূজা মানিক হ্যাট্রিক করেন এবং সানিকা চন্দ্রকান্ত মানে, মধু সিদার, সুপ্রিয়া ও রোশনি আয়েন্দ প্রত্যেকে দুটি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে জয়ী দল সেমিফাইনালে আগামী ১২ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের সামনে জয়ের জন্য ১০০ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। দুবাই আজ টসে জিতে বাংলাদেশ ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটে ১৪৯ রান তোলে। সেফ আলি ভার্মা সর্বাধিক ৬৪ রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত ১ ওভারে বিনা উইকেটে ১০ রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১১টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। ১০৫টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। পরের খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, भारत अंतर्राष्ट्रीय कानून पर आधारित सुरक्षित और टिकाऊ अंतरिक्ष क्षेत्र का समर्थन करता है। पेरिस में आयोजित पहले अंतर्राष्ट्रीय अंतरिक्ष शिखर सम्मेलन को वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से संबोधित किया। भारत 18वें ब्रिक्स शिखर सम्मेलन की मेजबानी को तैयार है। रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन और चीन के राष्ट्रपति शी जिनपिंग के कल पहुंचने की संभावना। भारत और रूस ने यात्री विमानों के संयुक्त उत्पादन और भारतीय ऑपरेटरों को 105 क्षेत्रीय टर्बोप्रॉप विमानों की डिलीवरी की दिशा में कदम बढ़ाया। यमन के लाल सागर तट के पास हूती विद्रोहियों की मौजूदगी के कारण बाब अल मंदेब जल डमरू मध्य में खतरा बढ़ा। और महिला हॉकी जूनियर एशिया कप में भारत ने पाकिस्तान को रिकॉर्ड 19-0 से हराकर सेमीफाइनल में प्रवेश किया। और अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत अंतरिक्ष अन्वेषण से जुड़े अभियानों को सुरक्षित, शांतिपूर्ण और टिकाऊ बनाए रखने के पक्ष में है। श्री मोदी ने कहा कि अंतरिक्ष संबंधी गतिविधियां अंतर्राष्ट्रीय कानून, संवाद और बहुपक्षीय सहयोग पर आधारित होनी चाहिए। प्रधानमंत्री मोदी ने आज फ्रांस के पेरिस में आयोजित अंतर्राष्ट्रीय अंतरिक्ष शिखर सम्मेलन को वीडियो कॉन्फ्रेंस के माध्यम से संबोधित करते हुए कहा कि अंतरिक्ष में गतिविधियां बढ़ रही हैं और इसमें अधिक देश और संस्थाएं शामिल हो रही हैं। ऐसे में टकराव के बजाय सहयोग

হিন্দি ছায়াছবির গান শুনছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 11:26:10। এতক্ষণ গান শোনাচ্ছিলাম দেবদাস ছায়াছবি থেকে। পরবর্তী ছায়াছবির নাম হাম আপকে হ্যায় কন। শুরুতেই এই ছায়াছবির গানে এস পি বালাসুব্রহ্মণ্যম।

হম আপকে হ্যায় কন ছায়া ছবির গান শুনছেন এস পি বালা সুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে এবারের গানটি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ গান শুনছিলেন হাম আপকে হ্যায় কন ছায়াছবি থেকে। পরবর্তী ছায়াছবি আনন্দ, শিল্পী মুকেশ।

গান শুনছেন আনন্দ ছায়াছবি থেকে। মুকেশজির পর এবারে গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গান শুনছিলেন আনন্দ ছায়াছবি থেকে। পরবর্তী গান গ্যাংস্টার ছায়াছবির। আপনাদের সঙ্গে এখন কে কে।

গান শুনছিলেন কেকের কণ্ঠে গ্যাংস্টার ছায়াছবি থেকে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:59 হয়ে 32 সেকেন্ড।

মাফ করবেন, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 96% এবং সর্বনিম্ন 64%। আজ সকাল 8:30 থেকে রাত 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে 10ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং কোনো কোনো জায়গায় তা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই এই সময় মৎস্যজীবীদের ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন 11ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 সুভাষিত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা হাঁস ও মুরগি পালন বলবেন ডক্টর কেশবচন্দ্র ধারা, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য এবং কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র, 8:00 জানা অজানা কথিকা দক্ষিণ ভারতে গণিতের প্রসার শুনবেন দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর তপেন্দ্র কুমার পাল, সকাল 8:05 নিরাময় স্বচিকিৎসা বিপদ ডেকে আনতে পারে এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে ডক্টর তীর্থ প্রতিম পুরকায়েতের সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন ওয়েন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির পরিবেশ ভাবনা বলেছেন সঞ্জীব কুমার সাহা, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পরিবেশন শিল্পী যুধাজিৎ রায়, সকাল 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, সকাল 10:00 শুনবেন গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর প্যানোরামা তরুণের স্বপ্ন উপস্থাপনায় সায়নী মজুমদার এবং অর্হনা চক্রবর্তী, সঙ্গে থাকবেন অতিথি ডাক্তার সঞ্জিত জোদ্দার, বেলা 12:00 হাওয়াইয়ান গিটের শিল্পী বিপ্লব দাস, 12:15 লোকগীতি শিল্পী কাজল বিশ্বাস, 12:30 গ্রামীণ অনুষ্ঠান অনুজমির দুনো ফসল লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুনবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এ বিষয়ে ডক্টর রামপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, দুপুর 1:00 গীতিকা, 1:45 মহিলা মহলে সাহিত্য কথা লাইভ ফোন ইন অনুষ্ঠান, অতিথি থাকবেন লেখিকা প্রতিভা সরকার উপস্থাপনায় সৌমিলি রায়, দুপুর 2:20 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশন করবেন বুলবুলি হাঁসদা ও সহশিল্পীরা, এরপর প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি বিষয়ে একটি কথিকা বলবেন নবকুমার মান্ডি, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, মাঠে ময়দানে এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদানে মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের শিক্ষক মধুসূদন জানা এবং সঙ্গে দুই শিক্ষার্থী,
6:15 সাঁওতালি অনুষ্ঠান সাহিত্যের বিকাশে সংগঠনের ভূমিকা এ বিষয়ে অরুণ কুমার সরেনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। সন্ধ্যে 6:08 কৃষি কথার আসর। প্রথমে শুনবেন গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিক সম্ভাবনা এ বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর শুনবেন কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ এ বিষয়ে ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 সমীক্ষা, বলবেন আবাহন দত্ত, শিরোনাম প্রকৃতির প্রতিশোধ, রাত 8:00 নাটক ইন্সপেক্টর জেনারেল, রচনা নিকোলাই গোগল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, বেতার নাট্যরূপ শামসুন নাহার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন ইন্দ্রনীল মল্লিক। 9:30 হাওয়াইয়ান গিটার শিল্পী বিপ্লব দাস। 9:50 নজরুল গীতি শুনবেন অস্মিতা মণ্ডলের কণ্ঠে। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস। 10:45 আধুনিক গান শ্যামল মিত্রের কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুরজিৎ সাহা। আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুক্রবারের প্রথম অধিবেশন। সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পণ্ডিত উল্লাস কোশলকর। সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। 6:35 শুনবেন রামচরিত মানসের 230তম পর্ব। 6:45 শিল্পী অস্মিতা মণ্ডলের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। সকাল 8:30 হাওয়াইয়ান গিটার শিল্পী বিপ্লব দাস। 8:50 লোকগীতি শিল্পী ভক্তদাস বাউল। সকাল 9:10 রাজধারা, উপস্থাপনায় ওমপ্রকাশ সিং। সকাল 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদফ। সকাল 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। বেলা 12:00 সুরভি, উপস্থাপনায় ওমপ্রকাশ সিং। বেলা 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী ইন্দ্রনীল মল্লিক।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 লোকগীতি শিল্পী ভক্ত দাস বাউল, 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং, সন্ধ্যে 6:10 কথিকা, 6:30 গুলগুলশন, উপস্থাপনায় পুনম সিং, 7:10 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র, 7:30 দর্পণ, 7:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 মহিলা টি টোয়েন্টি এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ধারাভাষ্য দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন 11 সেপ্টেম্বর 2026 অর্থাৎ শুক্রবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জ মিডিয়াম ওয়েভে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।